0: তোমার বাটো একটা কোম্পানি হন সকেন আখিরমা হই হন পড়ে সবে মিলা রাখ ভোলি স্থানীয় এক্সপোর্ট করতে পারছ
1: লাইফ মা ফার্স্ট টাইম পাপ করে এসে ফিল ভাগ তো ইউ কেটি লাইফ এক্সপোর্ট হন দিন না।